0: 95.5 আৰু 99.7 লাখান্দ রেডিও ITN সবে শ্রীলঙ্কা হান্দ
1: বেলাৱ পাছৰ তুনাই
2: বেলাৱ ඔබ වෙත ගෙනා